pena ngawa sala nabar shada yige dila ngala kurchi isin chela hyuda ta kori gende ri kipeji kaji ji ya tin ngawa sala nabar sha hibi kasala ndigo no ngawa sal se ya sal te sha wa chi nabar sha hibi ka ji nam se ya de sha re sala nam tin dil ndani ji padala lada che de ya wa de la te ni ani sha wa de ni pensa na ani chana yo gyo pensa de gyo ngawa sal ni ani chi jana mento ba ni ni pensa tumbar zo de na nabar sha za gyo yige ji la ngala kurchi hibi ka ji yige ji hibi ka ji ji de sha wa chi re अने गाला कर्ची ही बीगा जी तो कर से आते शाहचिरे वो ये के ट्रेनी अने गाला तो कर शोस कर चिक से विका से ला कच्ची रहने दो आ ये पारु पाले ये के ट्रोवला करवा करवा तीन दिन से ला ची डंग कर से आने जी पारु अन लड़ा दिए ने को अंश चांजोग दो आ तीन ये के डीला गाला कर्ची था चर ला शो था विका से ला चर से आते शाहचिरे वा chen tsu kyo o din ga sna de da ba la ani sha wa la chang jo wa zung yo din de da de da ba ge sha nga chi chuan jo wa de sa ji ji ga sna da nga zu de sheng ge de sheng de yang sha nga chi ba la chang jo wa yo ro wa chang jo la ji dang de ma yin ba ge nga zu di jin ge nga zu ye ge la le ge no na na se ni se ni da de nga zu chang jo wa na mang bo yo re ya la ni da da o du ni ye da ni ge zu ni ye ge ji da ba nāsaki nidātē cāngyō rācī shāngāshī pārā cāngyō āyō rī tīndir tētē lācī jū tētē tē sāndā nidā tāngjī bīgā lācī gā anī cāngyō jū kō tējī nībān dēntō tētāng kāndirā anī lācā gā shājī bīgā tāni ngāshī pārā cāngyō gā nībān dēntō tē nidā jīngsōng rābū chāyō rī tēndē chāyō pā yēncā anī ndē kājē tā pār jū lācā tē anī tētē tē sāng lācī gā chātā tē māyī bāgā nidā rā pā jīnā अनि तेते तेसन लासो बादा नि निडा तेसो को पा छन रबोजी सिना दे तेसो के चाने कुन जवा मे पारे गंगा मा नागे जी देगा पारे पेना गों दंगा सो इके जीला गाला करकी से आंदे के लाते साची के ठेला फाजी गा पाए ना इके जी हि बिका पारा दा टाक कुटे सिटी नि जिंजु साइन सारे साइन तेते तेसो हाजी ना नारा ला सा जांतर ते से ने तानु ते चांग ने से करवा इके जी ते गाला करकी इके जी ला गाला करकी से दिस लाते तेल से जी गा पाए ना टैंक चन चिकवा चिजु शादी yang la de ngan zu ni le zu ji ba ya ba yin na yi ge ji ni nga la ge ji yi ge ji ni nga la ge ji yi ge ji de nga la ge ji yi ge ji la nga la ge ji sa di na la da de da ni de so de zha yi chan ni gun shi ge ni ban de de ji ba re de ne ye ba yan za ta de da ba le chi le zhe na ani xia wa ji bi ta ni nga xin ni ji ba de le chan jiao wa zhe yue le oi de chan jiao ni ma le bu ji le dou ji le bu ji ge song ba oi de ne yin de le ta gan de la ngan zu ga de zhe ge ru gu ji dōtsuki, zazai ki chiru zina ngī bō gu chū jībī gu tāni ngāshī nī pātā cāngyō wā tā shāwā jībī tāni ngāshī pātā cāngyō wā ndē zāi chā nī cāngyō wā nyūpa lā kūr cūmbā rē dē yīn jā kōnyī pātā rā chēpā mē pā mā rē sī kōnyī chēpā yō rī chēpā yō pā yīn zā kū kā kā shē wā rā chēn rē zai dī lū ngā mā ngī bō gu chū jībī gu tāni ngāshī cāngyō wā sā ndē zāi chā nī chēr rē zai dī lū ngī bō gu chī chī nī dā pēnsā cāngyō wā yīn rē sī cāngyō wī jīn sī tē lā tī nī yīn bā rā lā chī gī tē lā sū tene te maa ibang nida laa soba tenze ke tsashe nui maa reis ngi po ke chi je pe ke tani ngashi padala chanjo wandala ani haji ke te se ka nida laa soba tenze ke chanjo ke te so ke tsashe nui maa reis wenja shuma shawa je pe ke tani ngashi padala chanjo wandala tabala nchomba yena haji je te laa soba ta tene nida laa soba te so ke tsa rung reis ta nga su kongla peji gaya rwa jenze de la teni ani lada chanjo lan je pe ke kandala chichi jibi ge mingi bardan shawa ge mingi barla ane kwa chanjwa mato ane yenba nanjum maris ta chigi jibi la soba deso nanjum maris jinsin te la tini kwa togi rombo chigi di kasala misa tani sunyo re lada ne chi jibi tanya tan shawa jibi tanya kwa nali chichi jibi tanya ta zhang jibi tanya ngashi chanjwa to manju se ne ta kongri kita sunyo re di indi le nganzo de chanjwa ge kasala ta zo de chichi ngashi pala chanjwa ওকে লাদা জিদা শাওয়া নজি পালা চাঞ্জো বেগি লাদা জোতে চেরেতা নদিন দরিস তেমা তোলাতা পেচেন কাওয়ালা বম্বা সেনে নাদো জালা তোং সেয়া দাব গাচি নিজি পারুলা আনি চেগি জি বেগি মিতা তেমা ইমবাগাতা টাঙ্গা গমিন লাসো বন্দে জি পারুলা আনি লাদা দে জেনে ফাস চাঞ্জো বাতে দিচি ইয়ো মারি নঙ্গা সুচি তাং কে বেকে নামা গ জিসলা করুন দিতা বেতা কেচে জি কোচি ইয়ো মারি দিম দিসলা জোতে চেরেতা নাতা নদিন দরি চাঞ্জো কাস তেনি তা dōgirō mōjī kī sūmbi kī jēpā dā kāng rē yā sēnā tā pēncū dōshō sū jirbī cī ngā shī dōngchāng sīn jūgbā sēnā tā ndō na ngā mā dā lā dā yā sā kā tēnī ngā mā kā tēnī mīng